করে শুন শুন গেরো বাপ ঠোপ থেকে বেরোয়া আকাশটা পেরোয়া যা রে যা উড়ে যা রে যা করে শুন শুন গেরো বাপ।